গুলশান হংস তখুর শহর লতা কুচেরা যা যতই মুক্ত ভাই জয়ন্তী সবারি সভা শুনে রাম পড়ে জানছু আজ মুখ চন্দগিরিমা সুরি বদে সুবনে